গুলশান হংস তখুর সাহার লতা কোচেরা যা যতই মুক্ত ভাই গয়ন্তি সবারি সভা শুনে রাম পরি জানছু আদম কি কান্দগিরিমা সুরি বদেছু বনি